0: ভাই, যশোবন্তা পাইক, মুরলী মেহের, রবীন্দ্র মেহের, গোবিন্দ মেহের, নারায়ণ মেহের, আনন্দ মেহের, আমার হরেশ কুমার বড়ুয়া, ধর্মানন্দ কিষাণ, পঞ্চানন কোচবিহার, আউ যেতে বি আমার রেডিও সমলপুর যেতে বি শ্রোতা রহলে সবু শ্রোতাকে
1: গীত আউ যে মানকর না আপন ধরি নাতে সেমানে মধ্যে গীত চালন্তু সমস্ত মিশিক শুনিবা।
0: ঠিক আছে ম্যাডাম,
1: ঠিক আছে, রাখুছি, নমস্কার।

কার্যক্রমের পরবর্তী গীত সিনেমা লভ মাস্টার। গীতকে গাইছেন শান আর তপু মিশ্র, লিখেছেন নিজাম, সঙ্গীত সাজিয়েছেন অভিজিৎ মজুমদার।

তু মো আরম্ভ তু মো শেষ এই সিনেমার গীত শুনুন। গীতকে গাইছেন জাভেদ আলী, লেখা মোহিত চক্রবর্তী, সঙ্গীত বৈদ্যনাথ দাস।

কার্যক্রমের শেষে শুনুন সিনেমা প্রস্থানম। গীতকে গাইছেন আরএস কুমার আর অসীমা পণ্ডা, লেখা কুমার শ্রী সাহু, সঙ্গীত অসৎ নিজাম।

ঠানু তার গোলা বেলোর ঘোড়কো, মোহকি গোলারে বাট ঘাট ঠানু তার গোলা বেলোর ঘোড়কো, নুহে বাজে মোর নাকে টিকে রোচে সেন তার কুমোর মোহকো, নুহে বাজে মোর নাকে টিকে রোচে সেন তার কুমোর মোহকো, পয়রি সব দিয়াদ গোলে হো হো, পয়রি সব দিয়াদ গোলে ছম ছম ছম ছম, কানে মোর তো।

শ্রোতা বন্ধু, কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা জনে ব্যক্তিঙ্কর চরিত্রর পরিচয় দিয়ে। সময়রে কার্যালয়রে পহঞ্চিবা, নির্ধারিত সময়রে কাম সমাপ্ত করিবা এবং দায়িত্বকু নিষ্ঠার সহিত পালন করিবা দ্বারা জনে কর্মচারী নিজ সংস্থার বিশ্বাস অর্জন করিপারে। এথর শুনন্তু দিওয়ানা কথাচিত্রর এই গীতটি। দ্বৈতকণ্ঠে গাইছন্তি কুমার সানু এবং সাধনা সরগম। গীত রচনা সমীর, সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ।

সাধনা সরগম এবং অনুরাধা পোড়ওয়াল দ্বৈত কণ্ঠে শুণত সৌতনকি বেটি কথাচিত্রর এই গীতটি রচনা করেছেন সাবন কুমার, সঙ্গীত নির্দেশনা দিয়েছেন বেদ পাল।

0: নানি জুহার গো।
1: জুহার জুহার, দেখ তো কেড়ে এটা আর্টিকা চন্দন লগেছু যে মুই তোতে চিনহি না পারবার কে দূরে।
0: শুনো তো, আমার সংস্কৃতি রে তো অছে নে চিতা চন্দন, এটা সবু লগাবার কেতে ভল আর
1: আজ কা কাই দিন হে
0: হয়ে
1: তোতে পূজা করিতিবে নাই কে পড়া সুত ছুয়া মান কি। হ্যাঁ হ্যাঁ, আজ তো গুরু পূর্ণিমা হ্যাঁ, ব্যাস পূর্ণিমা বলে করি বি কইছ
0: হয়ে।
1: আর গুটে বি কাই বড় দিনটে কহুতলু যে
0: আমার আন্তর্জাতীয় বাঘ দিবস নুহে আজি।
1: আজি তো হেটা বিয়ে যে কাণ গুটে কহুতলু সুনামি বলতলু
0: কই। শুনো তো, এটা শুনি সারুন তারপর কথাবার্তা না হেমা কে।
1: হয় তো পয়লা শুনু।
0: হ্যাঁ হ্যাঁ,
2: আমার বৈঠকের সব চাষি ভাই বোন মানুষ জুহার। আমি তো চাষ করুছু, কিন্তু আমি অনেক সময় আরে পারম্পরিক হিসাবে চাষ করুছু, যেটা কি বেশি
0: তারিখরে পালন করা যায়। বাঘ হেউছি ভারতীয় জাতীয় পশু এবং জঙ্গলর গৌরব। পৃথিবীর জৈব বিবিধতা ও পরিবেশর সন্তুলন রক্ষায় বাঘর ভূমিকা অত্যন্ত মহত্বপূর্ণ। বাঘর সংখ্যা দিনক দিন কমি যাওথবারু বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করা উদ্দেশ্যে 2010 রুশর সেন্ট পিটার্সবর্গরে আয়োজিত বাঘ সম্মিলনী পরে এই দিবস পালন আরম্ভ হয়েছিল। বাঘ খাদ্য শৃঙ্খলার সর্বোচ্চ স্তরের এক শিকারী প্রাণী। জঙ্গল অন্যান্য বন্যপ্রাণী সংখ্যা নিয়ন্ত্রণ করে পরিবেশর সন্তুলন বজায় রক্ষে। বাঘ সুরক্ষিত রহিলে জঙ্গল সুরক্ষিত রহে, জঙ্গল সুরক্ষিত রহিলে জল বায়ু মাটি ও জীবজগত সুস্থ রহে। সেপাই বাঘক জঙ্গলর রক্ষক বলে কুহযায়। আজ বাঘ বিভিন্ন প্রকার বিপদর সম্মুখীন হেউছি। অবৈধ শিকার, জঙ্গল কাটিবা, বাসস্থান নষ্ট হেবা, জলবায়ু পরিবর্তন এবং মনুষ্য বন্যজন্তু সংঘর্ষ বাঘর সংখ্যা হ্রাসর প্রমুখ কারণ। বাঘর চমড়া, হাড় ও অন্যান্য অঙ্গর অবৈধ ব্যবসায় মধ্যে এর অস্তিত্ব পাই বড় বিপদ সৃষ্টি করেছি। বাঘ সংরক্ষণ পাই ভারত সরকার 1973 মসিহারে প্রজেক্ট টাইগর আরম্ভ করেছিলে। দেশর বিভিন্ন স্থানরে বাঘ সংরক্ষণ ক্ষেত্র ও জাতীয় উদ্যান স্থাপন করা যাইছি। অবৈধ শিকার রোকিবা, জঙ্গলর সুরক্ষা, বৃক্ষারোপণ ও লোকঙ্ক মধ্যে সচেতনতা সৃষ্টি মাধ্যমে বাঘ সংরক্ষণকু গুরুত্ব দিয়া যাউছি। ওড়িশার শিমিলিপাল বাঘ সংরক্ষণ ক্ষেত্র এই দিগরে এক প্রমুখ উদাহরণ। এই দিবসরে বিদ্যালয়, মহাবিদ্যালয়, সরকারী ও বেসরকারী সংস্থারে সচেতনতা কার্যক্রম, রালি, প্রবন্ধ, চিত্রাঙ্কন ও বৃক্ষরোপণ কার্যক্রম আয়োজন করা যায়। এহা মাধ্যমে লোকমানে বাঘ ও বন্যজন্তু সংরক্ষণর আবশ্যকতা বিষয়ে সচেতনতা হুয়ন্তু। বাঘ কেবল এক বন্যপ্রাণী নুহে, বরং প্রকৃতির সন্তুলনর এক মুখ্য আধার। বাঘক সুরক্ষা করিবা অর্থ হেউছি জঙ্গল পরিবেশ আম ভবিষ্যৎকু সুরক্ষা করিবা। তেণু আম সমস্ত কর্তব্য হচ্ছে বন্যজন্তুকু সুরক্ষা করিবা, জঙ্গল রক্ষা করিবা ও প্রকৃতি প্রতি দায়িত্ববান হেবা। প্রকৃতি হচ্ছে আম জীবনর আধার। প্রকৃতির সন্তুলন রক্ষায় বন্যজন্তু মানকর ভূমিকা অপরিসীমা। সেই বন্যজন্তু মানক মধ্যরু বাঘ হেউছি সবুটার